0: centers are on the eShram portal, whose integration with ESIC is still in its early stages in many states. The program does not address the opportunity costs of accessing healthcare, forcing workers to continue contending with lost wages. And finally, Indian women's recurve team stuns China at the Archery World Cup to win gold in Shanghai, writes the Statesman. A proud moment indeed for Indian sports. And with that, it's back to you, Saira.
1: Thank you, Shagun. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi urges citizens not to buy gold for a year, reduce fuel consumption and conserve foreign exchange amid the West Asia crisis. Prime Minister Modi to participate in Somnath Amrit Parv in Gujarat today to also inaugurate Sardar Dham Hostel in Vadodara. Assam Governor invites Hemant Biswa Sarma to form new government in the state. Uttarakhand administration urges Chardham Yatra pilgrims and tourists to remain alert and travel safely amid adverse weather conditions. US President Donald Trump rejects Iranian response to US peace proposal as totally unacceptable. And in football, India to take on host China in crucial quarterfinal match in AFC Under-17 Women's Asian Cup in Suzhou today. And with that, we end the morning news. Have a great day.
2: এতেবেলে যে কার্যক্রম রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির আকাশবাণী কটক প্রচার করছ ওড়িয়া অ্যালবম গীত প্রথম গীতটি গাইছেন শ্বেতলীনা গীত রচনা মনোজ বাদল
3: শ্রোতাবন্ধু শুনিলে সমাচার প্রভাত পরে পরে মর্নিং নিউজ রিলেকরি প্রসার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর সমাজ স্টুডিও ঘড়ি সকাল আটটা বাজি তিরিশ মিনিট কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড শহে দশমিক ছ মেগাহট যোগে এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে প্রসারিত হচ্ছে এবে আসন্ত শুনবা কতটি পুরাতন হিন্দি কথাচিত্র গীত এই বিজ্ঞাপন পরে পরে

শ্রোতাবন্ধু, এই সুগম সঙ্গীতটি শুণুলে রমাকান্ত দাসঙ্ক রচনায় গাইলে মিতালি চেহার। এই গীতটি সহ শেষ হল আমার ওড়িয়া সুগম সঙ্গীতর কার্যক্রম। আকাশবাণী ব্রহ্মপুর সমাজ স্টুডিও ঘড়ি সকাল 9টা বাজেয়া যাচ্ছি। শুণন্তু বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে প্রচার করুছু মুম্বাই কেন্দ্রর।

0: যাই স্বেচ্ছাকৃত ভাবে রক্ত সংগ্রহ করা যাচ্ছে লোক মানুষ রক্তর আবশ্যকতা সম্পর্কে সচেতন করা যাচ্ছে এই দিগরে যুববর্গ নেতৃত্ব নেউছন্তি এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা রক্তদান মহতদান হেউ যুববর্গঙ্ক স্লোগান এ সম্পর্কে আলোচনা করুছন্তি ডক্টর শুভেন্দু মেহের
1: রক্তদান মহতদান হেউ আজির যুববর্গঙ্কু আহ্বান কি সুন্দর আহা কি আনন্দময় এই বিশাল সংসার ধন্য মহাপ্রভু মহিমা তুম্ভর অটে অনন্ত অপার সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশ নই নাল নির্ঝরিণীর কুলুকুলু নাদ এ সৃষ্টির আনন্দময় উপাদান এতে সুন্দর উপাদান সবুকু খঞ্জি ভগবান সুন্দর সৃষ্টিটিয়ে তৈরি করেছেন সেই মধুময় সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভাবরে মনিষকু সবুঠু অধিক সুন্দর ও বুদ্ধিমান করি গড়ি তৈছন্তি কিন্তু তো স্বভাব কবি গঙ্গাধর মেহের গাই উঠিছন্তি বিশ্ব দেখ মধুময় রে জীবন বিশ্ব দেখ মধুময় প্রকৃতরে এই জগৎ হি ভগবানঙ্কর দান ও মনিষ হি ভগবানঙ্কর শ্রেষ্ঠ সৃষ্টি বেলে বেলে মনিষর ব্যস্ত বহুল জীবনর ঘটনা দুর্ঘটনা বা রোগ হি তার জীবনর পথকু অটকাই দিয়ে দেবদূত ভাই কেবে কেবে যদি সহৃদয় ব্যক্তি জনে সেই বিপদ সময়রে রক্ত বুন্দায় দান করন্তি প্রাণীটিয়ে বঞ্চি যায় সেই রক্তদান হেউছি পৃথিবীর শ্রেষ্ঠ দান আদিমকালরু আজি পর্যন্ত পৃথিবী পৃষ্ঠে যেতে প্রকার দান অছি কোনসি দানরে মানুষ জীবন পায় নাহি কেবল রক্তদানরে মানুষ জীবন পাই যায় সেই তো স্লোগান অছি রক্তদান জীবন দান রক্তদান মহাপুণ্য পুরাণ কালরু অন্নদান বস্ত্রদান গোদান ভূমিদান স্বর্ণদান ও শিক্ষাদান আদি অনেক প্রকার দান হয়েছি এসব দান করে সারিবা পরে মানুষ যেতিকি আত্মতৃপ্তি লাভ করে তাঠারু অধিক আত্মতৃপ্তি রক্তদান কলে মিলিথায় মানুষকু শ্রেষ্ঠ প্রাণী ভাবরে ভগবান যেহেতু গড়িছন্তি শ্রেষ্ঠত্বকু বজায় রাখিবা মানবিকতার পরিচয় দেবা সমাজ পাইঁ জাতি পাইঁ মাটি পাইঁ কিছু করিবার দায়িত্ব আম্ভমানঙ্কর রহিছি নিজকু সমাজ পাখরে সমর্পিত রাখিপারিলে জীবন সার্থক হেব নিশ্চয় সেথিপাইঁ

0: শ্রোতা বন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছি দিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালছে প্রস্তুতি, ভক্তমানঙ্ক সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিভাবে প্রস্তুতি আরম্ভ করেছি শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আজ আমার উপস্থিত অনেক শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঙ্কর জাণিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেওয়া প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, তেমনি এই সমন্বয় বৈঠকে কোণ সব বিশেষ নিষ্পতি নিয়েছে ও শ্রীমন্দির প্রশাসন এবর্ষর রথযাত্রা পাই কিপর প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতা বন্ধু মানুষ টিকা অবগত করবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানিছন্তি যে চলিত বর্ষ ইংরাজি জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। এথিপাই শ্রীমন্দির প্রশাসন তরফরু জিলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকার অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারলে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফরু যাহা বি ঘোষযাত্রা পাই বা রথযাত্রা পাই নীতিকান্তি অছি তা উপরে বিশেষ গুরুত্ব দেউ এবং প্রস্তুতির সবুঠারু বড় পর্ব হেলা রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ পাই যাহা বি আবশ্যকীয় প্রস্তুতি করা কথা বা সামগ্রী সংগ্রহ করা কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছি। আপনার জানিছন্তি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 June 2026 পড়ব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ছে তেমন সেইপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 July পড়ব এবং উভয়যাত্রা অছি 15 দিন যেদিন কি রথ আজ্ঞামাল বিয়ে হব এবং শ্রীগুণ্ডিচা যাত্রা হব 16 July। তারপরে হেরা পঞ্চমী দক্ষিণ মোড় সন্ধ্যা দর্শন হয়ে বাবুড়া যাত্রা চলিত বর্ষ 24 July অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। তা পরবর্তী দিন অর্থাৎ 25 July সুনাবেশ, 26 July অধর্পণা এবং 27 July 2026 নীলাদ্রি।